বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্র মমললাটে রুদ্র ভগবান জ্বলে রাজরাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বল আমি ভেঙে করি সূর্যমান আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মম শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি ঝমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দোল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাই এ মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীন বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ আমি হংসী আমি সাধনিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বসান আমি ইন্দ্রাণী সুত হাতি চাঁদ ভালি সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপ্রিয়া বেথা বাড়ি ধীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরে আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করি না কাহারে গুণিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধি দর্পহারী আমি বন্ধন হারা

আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হালতাস, আমি হতাশের, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকে, আমি অবমানিতের মর্ম বেদনা বিশ্বজালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিভীর, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত্তচুম্ব।

ঝর ঝর ঝর আমি শ্যামলী মা ছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমার চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উত্থান আমি পতন, আমি অচেতন জিতে চেত,

মধেশা হেকিচোর আমি বসুদা বক্ষে আগ্নেয়াদ্রি বারো ভুবন হি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর গলরল গুলু কোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চড়ি জোর দূরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারি ভুবনী সহসা সঞ্চরি ভূমিকম্প ধরি বাসুকীর ভনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাঁশরী মহাসিন্ধু উদোলা ঘুম ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচু মম বাঁশরী দাঁড়ে পাশরী আমি শেমের হাতের বাঁশরী আমি রুশি উঠে যোগে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাপিয়া তো যোগ নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহ বাহিনী খিল বখিল বেপিয়া

প্রভু বিপুল ধ্বংসধন না, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালধ্বনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফেরিয়ে স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার ঘুরে।

নবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশি বাতাসি ধুনিবে না, আকাশি বাতাসি ধুনিবে। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এগে দেব পদ চিহ্ন, আমি স্রষ্টা সুদন সুকতা ভানা হেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা।